0: কখুবর বভা কবন্তা
1: কবলাই
0: জঙ্ক স্পেশাল ইন্টেনসিভ রেভিশন আর হাজার আটন রিও কলাপয়
2: ngayo sngo bahakani kindan kibanwan shi yengjonga nganle kumno
0: kabaso shu aya ka jingtip badai ha ka enumeration phase na do kalai photari ujaliu hado ka arpo khandai tari unai tung ar hajar arpo hunriu
2: tinganle kumno latanga dan ka jingkli
0: umlei lei phila ban phone she ibut level officer blo bad yo ek jingtip kibaron kam baro
2: ti kumno pan ngan yo yo number iblo
0: phone ha u iwe khandai san not bat pan jingerap pan yo kren bat iblo lane download

0: News.
1: Hello?
2: Hello?
1: Manu ita?
2: Mga kong ita boy.
1: Okay, kong iyan mo. Ang tem juwa yun na banta jong piho iyan?
2: Ay, juga nga na ikin na si.
1: Okay, yan nung fiko apan pan sangap so bha pa dia?
2: Ya, iya, iba't kihimban ba na kunda na takay.
1: Okay, kubla isyo buwan mo.
2: Ato.
1: Ta, bye-bye.
2: Bye.
1: Okay, di yas ngin pet pat sa ka message hang ni. Hello, RJ. Ngoba pentem da kasur. Kemat bersyat syukur. Mga iba deng ri bat ngan pen sengap ya baru oki bas sengap kublai shibon. Okay, kublai shibon ni piru. Di okay mentangan shim say ke wake phone call. Hello.
3: Hello, RJ Kiri.
1: Hello, Kong Da. Yes, lajan kut artar ikong da ila da trishtom hidai.
3: Nah, ni
1: kecil lah, sembelak sembelak. Okey, tengah tanjung Raya, kong dah.
3: Ini mar-mar ngampai perkara zaman yo. Em tak kenal ada yang ada satu kediri. Friend
1: aja, dah kita ngam sotu, ngam sotu ke break kata ke voice sampai.
3: Ang ada satu ang you are my best friend kediri sekarang.
1: Oh, Jong U Don Williams mah?
3: อ๋ออ่ะเดี๋ยวก็ตัวนี้เดี๋ยวกี้งั้นไปประคารบันนี่อะไรงั้นประคารบันนี่ประคารบิ๊กโอเคโอเคต่อคอมเพลนเป็นยังโอเคเป็นยังเป็นสกับโซบ้านะบรรดาจงนัวแล้วนั่งกองยังสิ้นตัวมาอ่ะเจ้อืมใช่เกี่ยวยาบารอกิสาวยาบารอกิอาร์ซีนั่นก็เป็นยาบารอกิสเปิร์ลกันนะเป็นสิ่งที่เป็นเรื่องของอาการนี้ใช่ไหมโอเคต่อคู่เบลีชิบุนกองได้ยูอาร์มายเบสเฟรนด์
1: Okay, bye-bye. Alright, saka way ke message part hang ni ka bo ong. Hi RJ, kesegi besok ba kemen ni pi hang tu, pi klan ni ong ngengit pi don kemet ke bokot ke bekia. Yes, nga don kemet ke bokot ke bekia, bat nga kermen ba pi ru pi long kom ju ma. Sengah ba pentam ke jingruai, jingruai ye del tumpe agya. Nak ke film Aitras nga kuak pensengap ye pi hang tu RJ ya baru ki parlok ki jonga ini ide ini Nathan nong si na waing do selit suk syeying shibit mo RJ okey ku play shibun Nathan di parlok ya sahabat ngi hak agajwani FM jompi shispa live on real megahertz.